0: Live vanuit de Hoofdstad. उजाला रेडियो देश भर में तू जान है तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में हाँ हर गांव में हर एक कोना में ओटो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस फन हेल नीलम तू जान है तो ढिंढोरा बजा दीजिए
1: Klaar voor de volgende stap?
0: Wil je groeien of echt doorpakken? Bereik jouw doelgroep met Ujala Radio. Mail vandaag nog naar info@ujala.nl. Ga jij binnenkort trouwen? Door wie waar honen wel het door Shadi honen wel het zinvol. Door DJ A Vermaes op Ujala Radio. Vandra Vermaes, 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio. Dus, ga jij binnenkort trouwen? Door wie waar honen wel het door Shadi honen wel het. Neem contact op met Ujala Radio. E-mail info@ujala.nl. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio.

किरण केदार के आवाज में भी आपने सुने ये मैशअप ऑफ उजाला रेडियो, उजाला रेडियो का प्रोग्राम कॉफी चाय आप सुन रहे हैं आज बुधवार के लिए। हम इंतजार कर रहे हैं आनंद चंद्रिका सिंह का, इंतजार हम करें एंड या एक मुत आल्टाइट ऑफ दी मान अब वक्त, dus hij kan elk moment hier binnenkomen. Dan gaan we natuurlijk hebben over allerlei onderwerpen. Kan je hebben bevrijdingsdag. Ik hoop dat jullie allemaal een mooie dag hebben gehad. Het Heerfestival met Tulungelega. En dat jullie met gezin en al genoten hebben van bevrijdingsdag. Nou ja, Aadje, misschien krijgen we vandaag wel een mooi nieuws. De Verenigde Staten en Iran lijken af te stevenen op vredesakkoord van 1 pagina. Nou, we gaan het zien, we gaan het horen. Hopritam Pyare. Gaan we het doen?

किरण केदार के आवाज में भी आपने सुने हैं ये मैशअप ऑफ उजाला रेडियो, उजाला रेडियो का प्रोग्राम कॉफी चाय आप सुन रहे हैं आज बुधवार के लिए। हम इंतजार कर रहे हैं आनंद चंद्रिका सिंह का, इंतजार हम कर रहे हैं एंड या एक मुत आलता है दी मान अब वक्त dus hij kan elk moment hier binnenkomen. Dan gaan we natuurlijk hebben over allerlei onderwerpen. Kan je hebben bevrijdingsdag. Ik hoop dat jullie allemaal een mooie dag hebben gehad. Het Heerfestival met Tulungelhega. En dat jullie met gezin en al genoten hebben van bevrijdingsdag. Nou ja, Aartje, misschien krijgen we vandaag wel een mooi nieuws. De Verenigde Staten en Iran lijken af te stevenen op vredesakkoord van 1 pagina. Nou, we gaan het zien, we gaan het horen. Hopritam Pyare. Ganwa Tosun. Hopritam Pyare.

0: नहीं।
1: यू आर उजाला रेडियो के जरिए आपने सुने हैं कॉफी चाय मिदा शो, और भी आज बुधवार के लिए हमने पेश किए। सुनने वालों मौज रही है। Na dagen van herdenken en vieren begint het gewone leven weer. Misschien is dat de kunst van balans. Tribal Pulse. Sabtij, balans meer dan knatje hier. Terugschakelen, ademhalen en opnieuw je ritme vinden. Dit was Ujala's middag koffie en chai. Mijn hoe looit Mahabir Hamarasadi Anandchandri gezien. Blijf rustig in de drukte, blijf scherp op de wereld. En neem vandaag dat moment voor jezelf. Hamesha Ketra, mooi serie.